हर सांस में हो तुम। हर सांस में हो तुम रावत साहेब, अक्षय कुमार, सारा अली खान। रिलैक्स एंड डायरेक्टर जो है प्रकाश रावत के साज और संगीत में हमने सुने हैं। खेफ या हार द तैत ओम त अक्सेप्टेरन, खेफ या हार द तैत ओम त अक्सेप्टेरन वच ये होफ्त अल वेत। Geef jezelf de tijd, geef jezelf de tijd om te helen, om opnieuw te beginnen, om jezelf opnieuw op te bouwen. Je moet leren dat dit soort dingen tijd kosten en dat je lief voor jezelf moet zijn. Omarm, omarm je kwetsbaarheid als onderdeel van je proces. Behandel jezelf met liefde. Behandel jezelf met liefde. Dag voor dag. Stap voor stap. Waar je je ook in het proces bevindt. Je zult jezelf nodig hebben. Vul jezelf elke dag met zelfliefde. Vul jezelf elke dag met zelfliefde. Omarm je pijn totdat je geneest. En vertrouw erop dat alles goed komt.

Magentaweg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magentaweg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul, op telefoonnummer 00597-8757-9339. Contact in Nederland 06-57-418873. Autoverhuurbedrijf A.

0: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, और टेलीफोन नंबर 07 3652 2047। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Advocatenkantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.

आप सफ़र में हैं, आप जहाँ भी जाते हो, जहाँ से भी आप ये रेडियो को फॉलो करते हो, मेरे प्यारे दोस्तों, प्यारे प्यारे सुनने वालों, आपको बहुत सारे प्यार मिले और ये खुशी होता है सुनने के कि आप रेडियो को फॉलो करते हैं, प्रोग्राम को पसंद करते हैं। तो आपको भी दिल से फाउन हिंदुस्तानी रेडियो की तरफ से धन्यवाद किया जाता है। विश्वदात विश्वदात द मेस्ट मेंसन प्राटन फन आउट हुन emotie, waardoor ze later vaak niet meer weten wat ze hebben gezegd of beloofd. Waarom we soms zeggen wat we niet menen? Wist je dat nog eens? Wist je dat veel mensen vaak praten vanuit emoties zoals boosheid, angst, verdriet of zelfs uit leegte? Wanneer iemand vanuit deze gevoelens praat, denken ze vaak niet echt na over wat ze zeggen of beloven. Ze zijn zich minder bewust van hun eigen daden en woorden en nemen daardoor soms ook anderen minder serieus. Dit gebeurt niet expres. Het is gewoon een reactie van emotie. Door bewust stil te staan bij wat je zegt en vanuit rust en inzicht te communiceren, kun je duidelijker, eerlijker en betrouwbaarder zijn. Zowel voor zichzelf als voor anderen. Het is een kleine verandering in hoe je praat, maar het kan een groot verschil maken in hoe je relatie en jezelf ervaart. Chale milkar ek baar fir se sravan kare sanatan ji ke awaaz mein.

उस्ताद सत्यानंद रेखा जी की आवाज में आपके लिए पेश किया गया है आपका फोन हिंदुस्तान रेडियो के जरिए से। मेरे प्यारे सुनने वालों, और अगर आप ये सब गीत जो सुनते हैं ना मेरे प्यारे सुनने वालों, तो आपको जरूर से उस जमाने के याद जरूर से आते होंगे। फाहोन हिंदुस्तानी रेडियो आपको आपके पुरानी यादें जो ताजा करा देते हैं। बाउ खी खफांगन इज फॉर योरसेल्फ मेड द मीनिंग एंड फन अंदरन ओवर योर लाइफन। किस फॉर योरसेल्फ, किस फॉर योरसेल्फ। elke dag worden we overspoeld door stemmen die ons vertellen wie we zouden moeten zijn, wat we zouden moeten doen, hoe we zouden moeten voelen. Het is verleidelijk om deze meningen tot waarheid te maken, maar in werkelijkheid bouwen we voor Maar in werkelijkheid bouwen we zo een gevangenis voor onszelf. Vrijheid begint bij het luisteren naar de stem die altijd aanwezig is, die van jezelf. Durf te voelen, durf te kiezen, durf je eigen pad te bewandelen. Ook als niemand anders het begrijpt, alleen daar vind je rust, kracht en echte zelfliefde. Het leven is te kostbaar om geleefd te worden door verwachtingen van anderen. Jij bent de schrijver.

0: ऋषि दयानंद के गुण भी गाओ।
1: Adverteer nu bij VAHON Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: U luistert naar Hindustani Radio, Radio Faro.
6: Digitale radio, FAHON.fm.nl.
7: Dit is het FAHON Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Frank van der Klucht. De overheidsschuld van Frankrijk stijgt naar een recordhoogte omdat de regering er dit jaar niet in slaagt het begrotingstekort in te dammen. De schulden komen dit jaar uit op 119% van het bruto binnenlands product en volgend jaar op 121%. Dit is de hoogste schuldenlast sinds het Statistiekbureau in 1995 met de huidige meetmethode begon. Justitieminister David van Weel van de VVD heeft op social media gereageerd op het extreemrechtse geweld in Den Haag. Hij omschrijft de beelden als walgelijk en noemt specifiek de Hitlergroeten, antisemitische leuzen, het geweld tegen politie en het gooien van vuurwerk naar de ME. Van Weel pleit voor snoeihard optreden en bedankt ook de politie. Nabij het station in het centrum van Maastricht werd om 6:30 vanochtend een overleden persoon aangetroffen in de bossages aan de Noormannensingel. De politie vermoedt een onnatuurlijk overlijden vanwege de aantrefomstandigheden. Forensische rechercheurs hebben sporen veiliggesteld, camerabeelden worden bekeken, omwonenden gehoord en er is ook een drone ingezet. De identiteit is nog niet bekend. Bij de start van de jaarlijkse herdenking van operatie Market Garden zijn boven de Ginkelse Heide bij Ede tientallen parachutisten uit vliegtuigen gesprongen. Vanwege de harde wind was lange tijd onduidelijk of de luchtlandingen door konden gaan. Uiteindelijk verschenen voor het oog van zo'n 40.000 belangstellenden de eerste parachutisten boven de Ginkelse Heide. Het weer nog. Vanavond blijft de bewolking overheersen. Er valt verspreid over het land een beetje regen. In het noorden de meeste neerslag. Landinwaarts waait een matige tot vrij krachtige zuidwestenwind. Aan de kust is die krachtig en het wordt zo'n 18 graden.
4: En tot zover het nieuws op FAHON Hindustani Radio.
1: Den Haag heeft het Binnenhof. De Hofwijver. Het Vredespaleis. En je eigen FAHON Hindustani Radio.
8: तो साथियों प्रोग्राम का शुरुआत तो सदियों से करते आ रहा हूं वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ फ्रॉम द मूवी ललकार 1972 कंपोज बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी और हमेशा की तरह आप श्रोताओं को सुनाने को जा रहे हैं सुरों का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी कि आज गालो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो बड़ी कमजोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ ऊपर वाले को मालूम है इसलिए हम लोग तो सदियों से आप सभी से यहाँ से कहते आ रहे हैं ना कि हेप त्यू नाश्ते आलते लीफ है कांधे से कांधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है साथियों खुद को आगे को बढ़ाना है देश को भी आगे को बढ़ाना है कौम को भी आगे को बढ़ाना है ये शिक्षा सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे साप्ताहिक प्रोग्राम हमारे सरनामी संगीत का पहला अध्याय में बैठक गाना दूसरा अध्याय में कुछ सरनामी इंडियन पॉप म्यूजिक ऑर्केस्ट्रा म्यूजिक और बाद में कुछ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री बीच में कुछ ज्ञान के बातें है शेर शायरी है तो जरूर प्रोग्राम को सुनते रहना मज पैसे लेते रहना रफी साहब।

तुम्हारे प्रिय प्रिय साथियों, वक्त हो गया ना कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने मनुष्य इंसानियत के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। यह उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे। तो अर्ज किया है श्री मिशेल फुकाउल्ट, है वसन फ्रांस एसाइस्ट एंड फिलोसोफ 1926-1984। और माइकल फुकाउल्ट ने कहा है मनुष्य के बारे में, यारों की द मेंस सल फरद्वेनन अस एन गेजिक्ट इन हिट जंट ऑफ द फ्लूटलाइन फन द जी। आगे में कहा है श्री स्पिनोजा जी, hij was een Nederlands filosoof, 1632-1677. Als Spinoza zei, manusje ke bare mein aro ki, de vrije mens zal trachten met zijn medemensen in een zo goed mogelijke verstandhouding te leven, ervan overtuigd dat aan het leven in de gemeenschap de voorkeur moet worden gegeven boven dat in eenzaamheid. Antoine de Rivarol, Frans schrijver en epigramist, 1753-1801. Our Antoine de Rivarol, een mens brengt zijn leven door met redeneren over het verleden, klagen over het heden en zich zorgen maken over de toekomst. Zenkoon, boeddhistisch raadsel of paradox, verder identiteit onbekend. Zenkoon nevermaya he, een monnik vroeg aan het leermeester, wat is de weg? De meester antwoordde, een mens die met open ogen in een bron valt. Gerard Reeves, Nederlands schrijver en dichter, 1923-2006. Gerard Reeves, een waarheid is iets wat nog bewezen, nog weerlegd kan worden. Wat een feit geldt, precies het tegendeel. Voor een feit geldt precies het tegendeel. God is mens geworden, is een waarheid. Terwijl Napoleon werd verslagen bij Waterloo, een feit is. Onbekende schrijver, hoe achterdochtiger een mens is, hoe minder hij zelf is te vertrouwen. Pearl S. Buck, Amerikaans schrijfster en Nobel Prijswinnares literatuur 1938, leefde van 1892-1973. Oh, Pearl S. Buck, met goedheid kan men bijna elk mens verrassen. Dat klopt hoor. Gerrit Komrij, Nederlands schrijver, 1944-2012. Oh, Gerrit Komrij, wat geschreven staat is alleen waardevol als het kan gelezen worden als handleiding bij het leven, als handleiding bij de mens. En de laatste van vandaag, Kahaisri Confucius, Bahuti Puranese Manika, Chinese filosoof, liefde van 479-551 voor Christus, ja. O Confucius, wie de kracht van de woorden niet kent, kan de mens niet kennen. Tomare priye priye sajjano, abhi aap kuch kahavte, kuch udaharan sune, जो मनुष्य के बारे में जाता है। U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ja, zo midden lekker in baten komen, ja,
सभी तक पहुंचाया, किन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखते रहेंगे। तो प्रोग्राम को आगे बढ़ाते हैं, एक और जबरदस्त गायक हमारे हॉलैंडीज का, एक महान फनकार, इंटरनेशनल कलाकार जो इतने नाम कमा चुका है वर्ल्ड वाइड हमारे बैठक गाना के डायनेस्टी में, द लायन ऑफ बैठक गाना, हमारे देनाक्षर का उस्तारों का उस्ताद देवेंद्र सिंह शिवनाथ, बार बार बगिया में कोया ना बोले।

ब्यूटीफुल मैशअप सुनाया आप सभी को मिस्टर के फ्रॉम हॉलैंड, द ग्रेट सिंगर किरण केदार जी के ब्यूटीफुल आवाज में ये थी सुंदर बयान आप श्रोताओं ने सुना। अगला बयान एक और जबरदस्त गायक हमारे सूरीनाम देश का बिलोंग टू महान संगीतकार फैमिली द बैतालीस फ्रॉम सूरीनाम एंड कारेन इज ओकन तेरह पॉल बैताली के कौन नहीं जानता है, जबरदस्त रफी साहब जी का इमिटाटर हमारे सूरीनाम देश का और हॉलैंडेस का आईडीआर 80-90 een hele bekende artiest van Surinaamse bodem. En natuurlijk de Baitalis, die zijn al vanaf jaren 60 bezig met muziek in de buurt van de Toekomstweg. Daar heb ik ze altijd leren kennen, Paul en zijn broeders. En nu een tellig ook uit de familie Baitali. En natuurlijk een neef van Ren, met onze topzangeres Karin Baitali, die ka je neef hè. Randy Baitali, ik ga jullie vertellen dat het bijzonder moeilijk is om zingen en daarnaast ook de basgitaar te spelen. Dus alle respect voor maestro Randy Baitali. Ik heb juist nagma chuna hai aap sabhi ke seva mein. Kishorda ke yaad mein hame tumse pyaar kitna.